ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, পাবে না কো তুমি, ওসে সকল দেশের রানী সেজে, ওসে সকল দেশের রানী সেজে, আমার জন্মভূমি সেজে, আমার জন্মভূমি সেজে, আমার জন্মভূমি, চন্দ্র সূর্য গ্রহ তারা, চন্দ্র সূর্য গ্রহ তারা, কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন খেলে তড়িৎ, কোথায় এমন খেলে তড়িৎ

0: ওহো তারা কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন খেলে তড়িৎ, কোথায় এমন খেলে তড়িৎ, এমন কালো মেঘে, এমন কালো মেঘে, তারা পাখির ডাকে, তারা পাখির ডাকে ঘুমিয়ে ওঠে, ঘুমিয়ে ওঠে পাখির ডাকে জেগে, পাখির ডাকে জেগে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, ওসে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, এত স্নিগ্ধ নদী কাহার, এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়, কোথায় এমন ধূম্র পাহাড়, কোথায় এমন হরিত ক্ষেত্র, কোথায় এমন হরিত ক্ষেত্র, আকাশ তলে মেশে, আকাশ তলে মেশে, এমন ধানের উপর, এমন ধানের উপর ঢেউ খেলে যায়, ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে, বাতাস কাহার দেশে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, ওসে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, পুষ্পে পুষ্পে ভরা সাখী, পুষ্পে পুষ্পে ভরা সাখী, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, গুঞ্জরিয়া আসে ওলি, গুঞ্জরিয়া আসে ওলি, পুঞ্জে পুঞ্জে ধে, ফিরে শুনো, গুঞ্জরিয়া আসে ওলি, পুঞ্জে পুঞ্জে ধে, তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, ওসে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, ভাইয়ের মায়ের এত স্নেহ, ভাইয়ের মায়ের এত স্নেহ, কোথায় গেলে পাবে কেহ, ফিরতে লিখো, ভাইয়ের মায়ের এত স্নেহ, কোথায় গেলে পাবে কেহ, ওমা তোমার চরণ দুটি, ওমা তোমার চরণ দুটি, বক্ষে আমার ধরি, বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন, আমার এই দেশেতে জন্ম যেন, এই দেশেতেই মরি, এই দেশেতেই মরি, এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, ওসে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি।
1: আব শ্রী কানু ঘোষ ইস গীত কি ধুন তুমি সিখায়েঙ্গে।
2: প্যারে বচ্চো, এ বাংলা গীত মা আর মেরে সাথী শ্রী ফারুক পহলে গাকর সুনায়েঙ্গে।